মাঝে হিসাব নিকাশ, চোখ বুঝে পথ চলা নিতে ছুটে কথা বলা, মাঝে মাঝে কবিতা এক জানি লাকাশ, জমা আছে সারাদিন মাঝে মারা রাত দিন, সভা সমিতির কাজে হিসাব নিকাশ, চোখ বুঝে পথ চলা নিতে ছুটে কথা।